আজিব এই বিষয় এমিতি এক ভাবনা যা আম সমস্ত জীবন সহ জড়িত গর্ব অহংকার শুণবাক দুইটি শব্দ প্রায় একা ভি লাগে কিন্তু অর্থরে আকাশ ও পাতাল পরি ফরক রয়েছে। তবে গর্ব কণ যেতবে আপনার পুয় বা ঝিও প্রথম থর মা কিংবা বাপা ডাকে আপনার আখিরে যে খুশি আসে সেইটা হচ্ছে গর্ব। যেতবে আপনার নিজ পরিশ্রমে কিছু হাসল করতে মনরে যে সন্তোষ আসে সেইটা হচ্ছে গর্ব। গর্ব কেবেবি অন্যক ছোট করে না, বরং অন্য মানুষ আগক বড়িবার প্রেরণা যোগায়। তবে অহংকার কেতবে আসে কিন্তু যেতবে আমি ভাবি থাও যে মো পরি কে নুহ মতো সবু জনা মু সবুঠু শ্রেষ্ঠ মো বিনা কিছু সম্ভব হয়ে পারিব না, সেবেঠার আরম্ভ হুয়ে অহংকার। এবং অহংকার ধীরে ধীরে মানুষের আখিরে পরদা পকাই দিয়ে, সে নিজের ভুল কু দেখি পারে না। ইয়াকুনি গোটে কাহিনী আপনার নিহাতি কহিবি, কিন্তু তা পূর্বর আসন্ত শুণবা কিছুটি গীত কেবল ও কেবল দেবমিত্রা সহ 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তক।

শুনছেন আপনার মানে দেবমিত্র কো 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক তেলসে দল তাকরে স্মৃতির সুর ও মনর আয়না এই সকালের শীতল পবন তা সহিত চাক পাও তা সহিত দেবমিত্র আপনার সহিত আছি কিছু কিছু পুরোনা গীত কু নেকি আজর সকাল টিকে আলাদা কাহিঁকি না কিছু পুরোনা গীত সহিত আমি যোড়ি হেউছে আজ আমি সময়ের ঘণ্টাকে টিকে পছকু বুলাই নেছে সেই সময় যেতবে মোবাইল নথিলা যেতবে স্পটিফাই নথিলা যেতবে ইউটিউব নথিলা কিন্তু থিলা গোটিয়ে রেডিও গোটিয়ে টেপ রেকর্ডার আও এমিতি কিছু গীত যাহা আজি বি শুনিলে নিজর নিজ

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তক। শ্রোতা বন্ধু, আম জীবনরে না অনেক কঠিন রাস্তা দিয়ে আমাকে চালিবাকু হয়ে থাকে। সবুঠারু কঠিন রাস্তা হুয়ে তো অনেক সময় আমাকে সবুঠারু সুন্দর গন্তব্যকে নিয়ে যাই থাকে। তেণু নিজ জীবনর মূল্যকে বুঝিবা অন্যর মতরে নুহে, বরং নিজ কর্মরে আমি নিজকে বুঝিবা, নিজ জীবনর মূল্যকে বুঝিবা। আউ যেকোনসি কঠিন রাস্তা হয়ে থাকে পছে আমি সেতিরে আগকু বড়ি চালিবা, সেইটা হি আম জীবন পাই প্রেরণাদায়ক।

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটাক তেল সি তেল তাক মো আপনক কোয়াল আপনার মানক সাথী রে আছি স্টুডিও ঘড়ি রে সময় বর্তমান দিন 12টা বাজি 1 মিনিট হই সরলানি আ আপনার মানে শুনুছন্তি সুন্দর সুন্দর গীত কেবল এফএম রেইনবো কটাক তেল সি তেল তাক রে শ্রোতা বন্ধু গীত প্রত্যেক মুহূর্তে আমার সাথী রে থাকে জীবনের সুখ হোক দুঃখ হোক হস হোক লুহ হোক কোণী সেলিব্রেশন হো বা যেকোন পরিস্থিতি হো গীত আমাকে আগক বড়িবার প্রেরণা বি থাকে গীত আমাকে দুঃখর সাথী মধ্যে থাকে তবে আজ আমি শোক পাাল করুছে আোকের মধ্যে গীত আমার সাথী হয়েছি গীতরে অনেক গুড়িয়ে মাধুরতা আীত ভিতরে লুচি রয়েছে অনেক কিছু কথা গীত কেতবে মনর কথা আজন পাখে পৌঁছাইবার সাহায্য করে তো গীত কেতবে নিজ মনর খুশি আহরি চারিগুণা করে গীত কেতবে কহে আমার সুন্দর প্রকৃতির কথা তো গীত কেতবে কহে আমার মনর ব্যথা চলতু এমিতি সুন্দর সুন্দর গীত সেলিব্রেট করা এমিতি সুন্দর সুন্দর গীত শুণবা এমিতি সুন্দর সুন্দর গীত নিজ জীবনর গোটিয়ে অঙ্গ ভাবরে আমি নিজ পাখে রাখবা।

শ্রোতা বন্ধু শুনেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক তেল সি তেল তাক গীত আমার বন্ধু জীবনর গোটিয়ে সুন্দর বন্ধু কহিলে চলিব কারণ মনর দুঃখক প্রকাশ করিবারে গীতর ভূমিকা অতুলনীয় হইপারে গীত কেবল সুর আ শব্দর সমাহার নুহে বরং আম হৃদয়ের গভীর অনুভূতির গোটিয়ে সুন্দর স্বর কহিলে চলিব গীত আম দুঃখক সহিবার শক্তি আমাকে দিয়ে থাকে গীত পুনি নূয় স্বপ্ন সহিত আম দুনিয়া কো সাজাই থাকে গীত রে দুঃখ বি আছি তো সুখ বি আছি প্রত্যেক মুহূর্তর সাথী হেউছি গীত আমা পাই

0: শ্রোতা বন্ধু বর্তমান আসন্তু শুণিবা ওড়িয়ারে সম্বাদ রিলি করি প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্র
1: যোজনারে দেশর প্রতিরক্ষা বিনির্মাণ ইকোসিস্টমকু সুদৃঢ় করুছন্তি সরকার গত এক মাসরে নৌসেনারে সামিল হয়েছি স্বদেশী নির্মিত চারিটি নূতন পিঢ়ির যুদ্ধপোত নাগরিকতা নির্ধারণ সময়ের স্বচ্ছ এবং নিয়মসম্মত প্রক্রিয়া আপণাইবা উপরে সুপ্রিমকোর্টক গুরুত্ব প্রদান ভিয়েতনাম নৌকাবুড়ি ঘটনায় আজি মুম্বাইরে পহঞ্চিব 15 ভারতীয়ঙ্ক মৃতদেহ জোড়ান বাহারিন ও কুয়েতরে আমেরিকীয় বায়ুসেনা ঘাটি উপরে আক্রমণ করিথিবা স্পষ্ট কলা ইরান এবং ফিফা বিশ্বকপ্রে আসন্তা বুধবার অনুষ্ঠিত হব ফ্রান্স ও স্পেন মধ্যে প্রথম সেমিফাইনাল ম্যাচ। দেশর নৌসেনাকু দৃঢ় করিবা লাগি গত এক মাস মধ্যে চারিটি নূতন পিঢ়ির স্বদেশী নৌসেনা প্ল্যাটফর্ম সামিল করা যাইছি। সেই চারিটি যুদ্ধপোত মধ্যে আইএনএস মহেন্দ্রগিরি হেউছি সবুঠারু অত্যাধুনিক স্বদেশী জ্ঞানকৌশলের নির্মিত জাহাজ। নীলগিরি শ্রেণীর ষষ্ঠ স্টিলথ ফ্রিগেট ভাবে আইএনএস মহেন্দ্রগিরিকু বিবেচনা করা যাউছি। গত 11 তারিখরে এই যুদ্ধপোতকু নৌসেনারে সামিল করা যাইথিলা। গত মাস 21 তারিখরে ভারতীয় নৌসেনারে তিনোটি স্বদেশী জ্ঞানকৌশলের নির্মিত যুদ্ধপোতকু সামিল করা যাইথিলা। সেগুড়িক হেউছি আইএনএস দুনাগিরি, সংশোধক ও আগ্রেয়। 17 এ প্রকল্প অধীনরে এই যুদ্ধপোতগুড়িক বিভিন্ন প্রকারের ভূমিকায় অবতীর্ণ হবার ক্ষমতা রাখি। এইসব জাহাজগুড়িক বায়ু নিরোধী হয়েছে বেড়ে সমুদ্র পথে মধ্যে ঠাব করা কষ্টকর। 17 এ প্রকল্প অধীনরে দেশে 7টি আধুনিক পিঢ়ির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা থাকা যুদ্ধজাহাজ নির্মাণ পাই যোজনা রয়েছে বেড়ে এইসব জাহাজরে এভাবে ব্যবস্থা করা যাইছি যা অন্য কোনসি জাহাজর রাডার মধ্যে সহজে দৃশ্যমান হব না। আত্মনির্ভর ভারত যোজনা অধীনরে দেশের প্রতিরক্ষা বিনির্মাণ ইকোসিস্টমকু সুদৃঢ় করা লাগি বিবিধ পদক্ষেপ গ্রহণ করা যাউছি। সম্পৃক্ত যুদ্ধজাহাজগুড়িক সামুদ্রিক সুরক্ষা বৃদ্ধি সমেত নীল অর্থনীতিকু সমর্থন করা ক্ষেত্রে কার্য করিব বলি জনাপড়িছি। নাগরিকতা নির্ধারণ সময়রে কোনসি ব্যক্তিঙ্কু বিদেশী ঘোষণা করিবা পূর্বরু স্বচ্ছ এবং নিয়মসম্মত প্রক্রিয়া আপণাইবাকু সর্বোচ্চ ন্যায়ালয় কহিছন্তি। আসামর ফরেন ট্রিব্যুনাল দ্বারা বিদেশী ঘোষিত 27 জন ব্যক্তি সুপ্রিমকোর্টে আবেদন করিবা পরে এহার বিচার করি সর্বোচ্চ ন্যায়ালয় কহিছন্তি নাগরিকতা স্থির করিবা বিষয়ে নিরপেক্ষ নীতি আপণাইবার আবশ্যকতা রয়েছে। বিচারপতি জষ্টিস বিক্রমনাথ ও জষ্টিস সন্দীপ মেহটাঙ্কু নিয়ে গঠিত খণ্ডপীঠ এই মামলাগুড়িকর শুনানি করে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয় এবং আসাম বিদেশী ন্যায়াধিকরণ আদেশকু রদ্দ করেছন্তি। কলম্বিয়ার বুকারামাঙ্গাঠারে চলিত মাস 4-12 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত 56তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক হাসল করিথিবা দেশর 5 জন ছাত্রছাত্রীঙ্কু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জনাইছন্তি। স্বর্ণপদক হাসল করিথিবা এই যুব পদার্থ বিজ্ঞানীমানে হেউছন্তি পুণের কনিষ্ক জৈন, ইন্দোরর ঋদ্ধেশ অনন্ত বেন্ডালে, নূয়াদিল্লির ঋদ্ধিসিত গর্গ, মুম্বাইর শ্রেষ্ঠ সুরেয়া এবং অহমদাবাদর সবরিত যোশী। প্রধানমন্ত্রী কহিছন্তি এই বিজয় দেশের যুবশক্তির অদম্য শক্তি ও বিজ্ঞান এবং গবেষণা প্রতি আগ্রহ প্রতিপাদিত করুছি। প্রধানমন্ত্রী কহিছন্তি গত দশন্ধিরে বিভিন্ন বিশ্বস্তরীয় মঞ্চরে ভারতীয় ছাত্রছাত্রীমানে উন্নত প্রদর্শন করিছন্তি। ভিয়েতনামে নৌকাবুড়ি ঘটনায় 15 ভারতীয়ঙ্ক মৃত্যু হয়েছে বেড়ে সেমানঙ্ক মরশরীরকু আজি হোচিমিন সহরর ভিয়েতনামর এক স্বতন্ত্র বিমানরে ভারত অণাযিব। ভিয়েতনাম স্থিত ভারতীয় দূতাবাস পক্ষ সামাজিক গণমাধ্যম

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক তেলসি তেলতাক বর্তমান স্টুডিও ঘড়ির সময় 2:45 আও বর্তমান রয়েছে আপন মানক পাই কিছি পুরুণা ওড়িয়া চলচ্চিত্র গীত আসন্তু শুনিপা।

শ্রোতা বন্ধু টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক। বর্তমান আপনার রয়েছে কিছু সুন্দর সুন্দর গীত, তবে আসন্ত শুনবা।

0: শুনছেন সৈয়দ আসমিক জারি আকাশবাণী এফএম রেইনবো কটক।
1: প্রিয় টিপি এনওডিএল বিজুলি উপভোক্তা, আপন জানন্তি কি এবে 25 বর্ষ পাই বিজুলি বিল চিন্তার মুক্তি। পিএম সূর্য ঘর যোজনার মাত্র 1875 টাকা দেই, আজ্ঞা হ, মাত্র 1875 টাকায় নিজ ছাত উপরে সোলার প্যানেল বসান্তু এবং বর্ষক 5000 টাকা পর্যন্ত সঞ্চয় করন্তু। আজি হি 1800345678 কিংবা 1912 রে যোগাযোগ করন্তু।

আজ আমি মর্নিং মেলোডির কথা হচ্ছে গিটার র হিস্ট্রি বিষয়ে, গিটার ইনস্ট্রুমেন্ট বিষয়ে, এবং গিটার র ধুন এই মনর টিউন কু কেমতি রিফ্রেশ করে দিয়ে সে বিষয়ে। যদি ইন্ডিয়ান মিউজিক রে গিটার র কথা কহিবা, তবে আর জি বর্মন কে টাইম রে ইয়ার বোলবালা টিকে অধিক বড়িগলা, তা পূর্বরু মধ্যে থিলা, কিন্তু সে গিটার ইনস্ট্রুমেন্ট র ইউজ কো আউ টিকে অধিক ব্যাপক করিতেলে। তারপরে পরে ইন্ডিয়ান মিউজিক রে গিটার র বোলবালা তা বহুত অধিক বড়ি যাইছি 90s রু স্টার্ট করি কি আজি পর্যন্ত। এমিন্দি কোনসি ইন্ডিয়ান ফিল্ম বোধ হুয়ে না যে গিটার কু নেকি কোনসি গীত হয়ে নথিব। তবে যেমতি কহুতিলি টিকে পূর্বরু যে ইলেকট্রিক গিটার বিষয়ে আপন মানকু কহিবি, তবে যেতবেলে বড় বড় ব্যান্ড র কথা কহিলি, তেতবেলে লাউড ইনস্ট্রুমেন্ট রে আকাস্টিক গিটার শুভা গলা না, সেতবেলে ইলেকট্রিক গিটার র জন্ম হেলা। লিও ফেন্ডার এবং লেস পল কাঠরে এক নিদা ব্লক রে ম্যাগনেটিক পিকআপ লগাই ইলেকট্রিক গিটার তৈরি কলে, যাহা বিশ্বরে রক এবং পপ সঙ্গীতর গোটে নূয়া যুগক আরম্ভ কলা। সময় সহিত গিটার নিজের আকারকে পরিবর্তন করি করি চলিছে এবং ইভলভ হয়ে মধ্যে হয়ে চলিছে। গিটার র তার নাইলন স্ট্রিংস রু স্টিল স্ট্রিংস রে পৌঁছিলাণি, আম্প্লিফায়ার এবং নূয়া নূয়া প্রসেসর গিটার রে অ্যাড হেলাণি। আম্প্লিফায়ার মানে কেবল স্বর বড়াইবা নুহে, বিভিন্ন প্রকারের পেডলস বা প্রসেসর ব্যবহার করে গিটার র স্বরকু ডিস্ট্রাকশন মানে টিকে কর্কশ করিবা, এবং সেথিরে টিকে ইকো বা রিভার্ব যেমতি আপনার শুনন্তি টিকে রিপিট হউথব গোটে টিউন সেমিতি করিবা, এবং তা সহ কিছু নূয়া নূয়া টিম্বর যেমতি কি গিটার র স্পেসিফিক গোটে টং টং টিম্বর আছে, তা সহিত সিম্পল ভাষার কহিলে তা সহ বিভিন্ন প্রকারের নূয়া নূয়া টিম্বর নূয়া নূয়া স্বর, মানে গোটিয়ে স্বর নুহে, সে গোটিয়ে গিটার রু অনেক অনেক প্রকারের স্বর বাহারি পারিব। স্মার্ট এবং কার্বন ফাইবর র গিটার মধ্যে আজিকালি কাঠ বদলরে ইউজ করা যাচ্ছে। ফাইবর গিটার যাহা পানিপাগ দ্বারা জমা বি খারাপ হুয়েনি, ইয়ে যুগ সহিত আহুরি স্মার্ট হয়ে হি যাচ্ছি, এবং সেতরে ব্লুটুথ কানেকশন মধ্যে রহুছি। এবং গিটার যেতবে ইয়ঙ্গ পিলা মানে বজাউছন্তি, নূয়া নূয়া কুনি কুনি হাতরে গিটার আসুছে, সেতবেলে গোটে ক্যাপো সেথিরে আড করে দিয়ে যাচ্ছে তার স্ট্রিংস উপরে, যাফলে কি সে সহজ ভাবে গোটিয়ে কর্ড রু আউ গোটিয়ে কর্ড কু জম্প করে পারবে এবং সুন্দর ভাবে গিটার কু বজাই পারবে, এবং তাঙ্ক হাতকু বেশি কষ্ট মধ্যে হবনি। কিন্তু যদি আপনার বহুত ভালো ভাবে প্রফেশনালি গিটার প্লে করিবা পাই চাহুচন্তি, সেথিপাই আপনকু ক্যাপো কু কইবাকু পড়িব বাই বাই, এবং শিখিবাকু পড়িব গিটার কু প্রপার ভাবে। কিন্তু এমনি অনেক লোক আমাদের ভিতরে অনেক যে নিজের কলেজ টাইম হোক বা মিউজিক প্রতি যদি বহু আফেকশন তাঁর অনেক গিটার বজাইবা টিকি টিকি জানতে নিশ্চয়, কিন্তু তাকে প্র্যাকটিস করে পার না, কিন্তু ট্রাই করতু এই যে গিটার র ধুন যা আপনার মনকু টিউন করে তাকে টিকি প্র্যাকটিস করা, তার হ্যাবিট কু টিকি বরকরার রাখা, এবং গিটার ওরিয়েন্টেড গীতক শুনিকি আজর মর্নিং কু আউ টিকি স্পেশাল করা।

Yes, welcome back again. Tune Karichan the 100.4 Akashvani FM Rainbow Katak Musical Hum Safar Viswajit Achi Apan Manaka Sangare Signature Group Phone Uthando 0671-230-3153 Number Re Amasaita Connect Hai Jantu Kahenke Na Dial In Life Chit Chat Re Silsila Aram Bhai Sarichi Aw Aji Dial In Life Chit Chat Re Sunday Ra Fun Day Ra Morning Re Apan Manaka Pahe Gude Interesting Topic Ne Kash Chi Apan Kar Viswajit Rainbow FM Ra Agana Re Aji আমি মানে কথা হবা ডাইল ইন লাইফ চিট রে যে এই যে স্মার্ট ওয়ার্ল্ড রে আমি হাতের সমস্ত হাতের গোটে গোটে স্মার্টফোন পড়িযাই বর্তমান এই যে স্মার্টফোন অনেক সময় আমার টিচর সাজুছি কোন সাজুছি টিচর ইয়েস আমার গুরু হচ্ছে স্মার্টফোন আপনার কবে কেমতি এই স্মার্টফোন নু অনেক জিনিস আমি শিখবা পাওছে হুয়েত মাধ্যম শিখবার এই স্মার্টফোন হচ্ছে কিন্তু শিখুছে তো নিশ্চয় এই স্মার্টফোন জরিয়ে শিখুছে সে শিখবার মাধ্যম হচ্ছে আমার টিচর ওয়ান টাইপ অফ সে হয়ে যাচ্ছি তবে আপন এই স্মার্টফোন জরিয়ে কোন নয় জিনিস শিখিছেন বা স্মার্টফোন এই ওয়ার্ল্ড রে স্মার্টফোন ভিতরে সোশিয়াল মিডিয়ার ওয়ার্ল্ড হো সেই

0: আগে ম্যাডাম নমস্কার, গুড মর্নিং, কেমতি অছন্তি ম্যাডাম?
1: বহুত বড়িয়া আছি।
0: যা হো, আপনা আউ টিকে সানডে রে ফন্ডে রে মর্নিং রে আউ টিকে এনার্জেটিক হে কি বড়িয়া আছি কইলে মতে টিকে ভাল লাগে। কেমতি অছন্তি ম্যাডাম? স্মার্টফোন কোন শিখিছে আপনাদের? স্মার্টফোন কো জিনিস কোন আপনারা শিখলে? আপনাদের জনে মহিলা নিশ্চিত ভাবে স্মার্টফোন অনেক মহিলা মানে ঘর করোনা জিনিস রোষেই বাস অনেক জিনিস শিখুছেন, আপনার কোন শিখিছেন?
1: আজ্ঞা, আমার তো ছোট মোবাইল থিলা গুরু, তারপরে এবে ঝিও বড় মোবাইল আনছি।
0: আজ্ঞা,
1: আর বড় মোবাইল মু নুয়া না রোষেই শিখুছি, আর মানে কেন ইউটিউব চলিয়া কেন সব দেখিয়া সব বাহার জিনিস সব দেখিয়া।
0: আচ্ছা আচ্ছা, ম্যাডাম নুয়া রোষেই শিখিকি কোন মানে ফ্যামিলি মেম্বারস মানুকু খুয়েলেনি না নাই সে যে শিক্ষা দানর? খাইলে
1: না জোসলাম বলে না জোসলাম সব পরিক দউচি।
0: আচ্ছা, তার আউটপুট ভালো বাহারছি তো মানে রিভিউ ভালো আছে তো?
1: আজ্ঞা,
0: যা হো, আপনি এমনি সুয়াদুয়া সুয়াদুয়া জিনিস প্রস্তুত করতে ইউটুব রু শিখত, আমি কল করি জনা পিঠা
1: কত প্রকার পিঠা হচ্ছে
0: মানে গুড়ে
1: দেখাও
0: চাউল রোষে করে দেখ। যা হো, আপনি এমনি করল ভাবে করুত সমস্ত খুঁত হসুত আমি কল করি। ম্যাডাম নমস্কার। নমস্কার সাথী, আপনার মধ্যে শীঘ্র শীঘ্র ডায়াল করুন 0671230353, আমার সাথে কনেক্ট হয়ে যান, আহত স্মার্টফোন আপনার কোণ শিখিছে। আউ গোটে কল মধ্যে নিয়ে যা আসি যাই, আউ গোটে কল। নমস্কার, কি কোথায় কোডু কোথায়?
2: শব্দ ভি এক ভোজন হে, বলনে সে পহলে চক লিজিয়ে। স্বয়ং কো আগর আচ্ছা না লাগে তো দূসরো কো মত পরিচয়।
0: টিকে পরিচয় দি দিন তো আপনার।
2: ମୁଁ ପ୍ରଶାନ୍ତ କହୁଥିଲି ରାଜନୀତି କଟକରୁ।
0: ପ୍ରଶାନ୍ତ ଭାଇ କଣ କହିବେ, ସ୍ମାର୍ଟଫୋନ ଆଜି ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ଶିକ୍ଷାର ଗୋଟେ ମାଧ୍ୟମ ହେଇଯାଇଛି ଏବଂ ସେଥିରୁ ବହୁତ ଗୁଡ଼େ ଭଲ ଜିନିଷ ଶିଖିବାର ଅବସର ଆମମାନଙ୍କୁ ମିଳୁଛି। ଆପଣ କଣ ଭଲ ଜିନିଷ ଶିଖିଛନ୍ତି ସ୍ମାର୍ଟଫୋନରୁ?
2: ଏଇ ଯୋଉ ସ୍ମାର୍ଟଫୋନ ଏହା ଭିତରେ ଥିବା ବାର୍ତ୍ତାବାର୍ତ୍ତାକୁ ଟିକେ ବିଶ୍ଳେଷଣ କରିବା ଭାଇ।
0: ଆଜ୍ଞା,
2: ମୁଁ ଆଜି ଯଦି ଆପଣଙ୍କ ସହିତ କିଛି ବାର୍ତ୍ତାଳାପ କରିଛି ତ ଆର ମାନେ ଯୋଉ ସ୍ମାର୍ଟଫୋନ ରୁ ହିଁ ଜାଣିବାକୁ ପାଇଛି ଏବଂ 15-20 ମିନିଟ ଭିତରେ ମୁଁ ଦୈନିକ ସକାଳେ ଦେଖେ। ଆଉ ତାପରେ ମୋର ବଟନ ବାଲା ଫୋନ ୟୁଜ କରେ, ମୋର ଟିକେ କାମ ସେଇ ଧରଣର। ତ ତା ଭିତରେ ଆମେ ଆଗେ ଭାଇ ନିଜକୁ ଚିହ୍ନିବା, ନିଜକୁ ଚିହ୍ନିଲେ ହିଁ ଜାଣିବା ଯେ କୋଉଟା ଭଲ କୋଉଟା ମନ୍ଦ, କୋଉଟା ଆମ ପାଇଁ କ୍ଷତି ଆଉ କୋଉଟା ଅକ୍ଷତି। ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ନିଜକୁ ନ ଚିହ୍ନିବା ତ ସାମ୍ନାରେ ଥିବା ଜିନିଷକୁ କେମିତି ଚିହ୍ନିବା ଭାଇ?
0: ବଢିଆ କଥାଟି କହିଲେ, ନିଜକୁ ଚିହ୍ନିବାର ଆବଶ୍ୟକତା ଅଛି। তাহলে আপন স্মার্টফোন ব্যবহার করতে সকালে কিছু সময় পাই এবং সেথিরে আজ্ঞা সেথিরু কিছু জিনিস শিখন্তি আ ভাল জিনিস নিশ্চিত ভাবে দুনিয়া বিষয়ে টিকে খবর খবর নবু থিবে।
2: পানি তো সেই না, সেই মাটিরে পুনি কলরা হুয়ে পুনি সেই মাটিরে বি সেউ হুয়ে।
0: আজ্ঞা আজ্ঞা, আচ্ছা নুয়া
2: নিজকে আগে চিনিবা জানিবা দরকার।
0: হ্যাঁ হ্যাঁ, প্রশান্ত ভাই
2: সামনাবেলার মানে মিঠাপণ কোন খটাপণ কোন সেটা আমাকে অনুভব দেখা যাব
0: নিশ্চিত ভাবে। প্রশান্ত ভাই কোন নুয়া কথা এই স্মার্টফোন এই কিছুদিন ভিতরে আপনাকে শিখাইছে যেমতি জনে শ্রোতা ভাই কইলে
2: অন্যমানঙ্কর যে কোন কি কাম টিকে সহজ করে দেইছি।
0: হ্যাঁ,
2: যে ব্যাংক রে যাইকি লাইন লাগাই ছিড়া হউতিলে আর ইলেকট্রিক বিল এবং বিভিন্ন প্রকার এবং স্পেশাল এই যে ব্যাংক রে যাই পয়সা ডিপোজিট এই যে লুট পাত্র যে থিলা সেটা প্রায়ত মানে বহুত কমি যাই,
0: বহুত কমি যাই অনলাইন ট্রানজাকশন সেইটা আপন শিখুছেন। আচ্ছা ঠিক আছে,
2: এবং সহজ বি হবা দরকার ছিল আর সেটা বি নিহাতি আবশ্যক ছিল,
0: নিহাতি আবশ্যক।
2: এবং আমি ফোন কো মানে ফোন আমি ফোন ব্যবহার করিবা, ফোন আমুকু ব্যবহার ন করু।
0: বাহ, বড়িয়া কথা টি কইলে, আমি ফোন কো ব্যবহার করিবা, ফোন আমুকু ব্যবহার ন করু এবং তাহার ব্যবহার যেতিকি সীমিত এবং যেতিকি সকারাত্মক ওয়ে রে হি পারিব সেতে ভালো আমমানঙ্কো পাই।
2: সেইটা হি ঠিক ভাই,
0: বহুত বহুত ধন্যবাদ, রহিলি, নমস্কার।
2: নমস্কার।
0: সাথী, বর্তমান গোটে বিউটিফুল ট্রাক আপনার পাই এবং তারপরে পরে পুনি আপনার পাখকে ফেরিবা এবং আপনার সাথে ডিটেলস কথা হবা, আপনার কোন সব এক্সপিরিয়েন্স রয়েছে, কোন সব জিনিস নয় শিখুছেন আপনার এই স্মার্টফোন ফলরে। স্মার্টফোন আপনার শিক্ষার মাধ্যম সাজিছে আজিকালি এবং এই স্মার্টফোন নয় নয় কথা আপনার কোণ সব শিখিছেন, কিন্তু বর্তমান গোটে বিউটিফুল ট্রাক আপনার।

আমাকে মেসেজ করে প্রেমজী কমিউনিকেশন সিডিএরু প্রেমজী ভাই বন্ধু দিবাকর এবং সুবোধ ভাইঙ্কু ডেডিকেট করছেন গীত সুন্দর সুন্দর গীতর অনুরোধ সাথি আসিলা কিন্তু সময়ের অভাব আমাকে মেসেজ করে জিতেন্দ্র নিয়ালি মাধবরু আমাকে মেসেজ করে দীপসিতা পটনায়ক ভুবনেশ্বর মেসেজ করে আমাকে মমতা সাহু আউখমা ভাপুর ঢেঙ্কানালু সাথী মানুষ গীত বাজিপার কিন্তু সমস্ত না পড়ি দেওয়া চেষ্টা করছি আপনার আগে

এদের গীতটি শুনিবা পাই চাহিছন্তি ফ্রম দ মুভি দবং থ্রি রু স্মৃতি রঞ্জন তপন কুমার দাস এবং প্রতীক্ষা ডেডিকেট করুচন্তি সব শ্রোতা বন্ধু মানুষ জাভেদ আলীঙ্ক কণ্ঠে এই সুন্দর গীতটি এবং পরে পরে প্রতীক্ষা এবং শুভশ্রী শুভস্মিতা ভুবনেশ্বর আউ গোটিয়ে সুন্দর গীত শুণবা চাহুচন্তি সফকত আমানত আলী খান কণ্ঠে ফ্রম দ মুভি মার্ডার থ্রি এই দুইটি।

ফ্রেন্ডস, আজি মাইন্ডরে কিছু খেয়াল আসছে আপনার সহ কিছু শেয়ার করা। ফ্রেন্ডস, আমি দিনসারা কেতে কোণ করু, কেতে কাম, কেতে রেসপন্সিবিলিটি, আতে প্রেসর ভিতরে বঞ্চু, বাস এই সবু নয়েজ ভিতরে আমার্টে থাকে গোটে সাইলেন্ট স্পেস, যেটি লুচি থাকে সবু স্বপ্ন, সবু ড্রিমস। And how friends, ই অদেখা অপূরণ স্বপ্ন সবুর না অসমারি আশা। আশা আমার জীবনের কেবল শব্দ নুহে, বরং আমার অস্তিত্বর গোটে অংশ।